0: নজির সম্পর্ক নম্বর 97-61-13-21-44 97-61-13-21-45 কাঠমান্ডু বাট চরিকোট আউনকা লাগি জড়িবুটি বাট টিকট সেবা উপলব্ধ ছ।
1: আরাম সহজ র বিশ্বাসিলু যাত্রা কাজ খাড়া দেবী যাতায়াত প্রাণী।